কৃষ্ণা রাউকে গেছি। আজকে দিন 2001 মে শের বাহাদুর দেববা নেপাল কে প্রধানমন্ত্রী বনে থে সমূহ 8 দেশ কাজ জিনেভা মে সম্মেলন সম্পন্ন হুয়া থা আজকে দিন। আগে আপনি বতা দে পাকিস্তান কে পরমাণু বৈজ্ঞানিক আব্দুল কাদির খান নে এক আদালত মে আপনে খিলাফ লগে প্রতিবন্ধ হেতু পুনর্বিচার যাচিকা দায়ের কি থি। আজকে দিন 1947 মে ভারত কা রাষ্ট্রীয় ধ্বজ 22 জুলাই 1947 কো ভারত কে সংবিধান দ্বারা অপনায়া গিয়া থা আজকে দিন। বাইশ জুলাই কো জন্মে প্রসিদ্ধ ব্যক্তি কে বারে বতা দে 1923 মে আজকে দিন মুকেশ প্রসিদ্ধ পার্শ্ব গায়ক কা জন্ম হুয়া থা। আর ভি হাম কার্যক্রম মে আপসে বাতি করেঙ্গে। ফিলহাল বাড়তে হ্যাঁ আগে আর সুনতে হ্যাঁ খুবসুরত সা গে গানা।